আজল দিও খোদে মেন দিও গুলো আসিনে তবে সিনে টাকা তো ছগর নিয়ে দেখ চবো।

চলে নেবেন কোন অভিনের করবো নো পরি খাসি ওপর চক লব হাত চারখ পালে কে সে বুকো।

আজন বিরো খুদেমের বিরো গুলো আসিন সিনে টাকা তো ছগর নিয়ে দেখ চব এলো জলাম দেখে সলাম না দেখে অসুখী দলের মশ কোরবানো হাওয়ে বেজে রব আসিনে হাত চারখ পরে কে সে বলে খোদ নেবিনে বুকো।